স্বয়েতি তোমরা লেখান গায়ে প্রসার সংসার একের রূপানুপস্বরূপ অনন্তয় রাব কহি পুপা অন্ডজ জের সেচরি কত পরিখান বহর রাতি কহ ফুল রাজা হয়ে বৈঠা কহ